0: Nema drugog Boga osim Allaha. Muhammed je Božji zaslanik.
1: Ilah mađiro, Allah moje, Muhammedna wa Rasul Kisa.
2: In ja patu ju a par Allah i Muhammed ili mesajit Allah.
3: Ma mi pa čao in daj nok čak Allah. และท่านนบีมูฮัมมัดเป็นศาสนทูตของพระองค
4: ์ La ilaha illallah Muhammad Rasulullah
5: There is no god but Allah and Muhammad is the messenger of Allah